শ্রোতা বন্ধু আপনার শুনছেন বন্দনা কার্যক্রমের কতটি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর পরবর্তী গীত নিয়েছু গীতিকার বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী গীত রচনার কণ্ঠদান করেছেন শিল্পী নবকিশোর ভদ্রা।

শ্রোতা বন্ধু, কোণী ত্রুটি থাকার এই গীতটি আমি শুনে পারল না। পরবর্তী গীত শুনে নেওয়া কেবে তুমি নাহ কেবে মু নাহি চলচ্চিত্রর। এই গীতটি গাইছেন উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ার, গীত রচনা মোহিত চক্রবর্তী, সঙ্গীত সংযোজনা বিকাশ দাস।

শ্রোতাবন্ধু শ্রোতাবন্ধু আজি হচ্ছে বিশ্ব আলজাইমর দিবস। আলজাইমর অর্থাৎ ধীরে ধীরে স্মৃতি হজিযার এক অসহায় অবস্থা। আমি প্রায়তঃ কহু পুরোনা কথা মনে পড়লে কষ্ট হুয়ে। হ্যাঁ শ্রোতাবন্ধু, কিন্তু ভাবন্তু তো যদি সেই স্মৃতি হি হঠাৎ অপহৃত হয়ে যায়, যে মানুষটি দিনে নিজ হাতরে আমাকে বাট চালা শিখাই সে যদি দিনে চিহ্নি নপারি পচারে তুমি কি সে কহ, কেবল সে পরিবার হি বুঝিপারে। স্মৃতি হুয়েত মস্তিষ্করু লিভি যাইপারে, কিন্তু আত্মার যত্ন ও স্নেহর স্পর্শকে কেবে রোগ ছড়াই দেইপারে না। আজির দিনটি আমাকে শিখায়, আম ঘরে থিবা বয়োজ্যেষ্ঠ মানুষ কেবল ঔষধ নুহে, টিকি ধৈর্য স্নেহ ও সময় দেওয়াকে আবশ্যক রয়েছে। তেবে শ্রোতাবন্ধু শুনে নেবা, এ কাহিঁকি ধীরে ধীরে লোপ হয়ে যায়, কেতবে স্মৃতিটিকক হজিযিব তাহা জনা পড়ি নথাই, নিকটরে ঘটিথিবা ঘটনা বা কথাকু সহজরে ভুলি যাআন্তি। দৈনন্দিন জীবনর সহজ নিষ্পত্তি নেবা কিংবা টঙ্কা পয়সার হিসাব রাখিবারে অসুবিধা হুয়ে। নিজ পরিবার লোক সাংগসাথি কিংবা পরিচিত জায়গাকে চিহ্নি নপারিবা, অযথারে চিড়চিড়া হওয়া, ডরিবা কিংবা মনরে অবসাদ আসিবা, ডিপ্রেসন সৃষ্টি হওয়া, কথাবার্তা কলাবেলে সঠিক শব্দ খোঁজ নপাইবা, মস্তিষ্কের কতক অস্বাভাবিক প্রোটিন অর্থাৎ আমিলেড

শ্রোতা বন্ধু, আজি কই রখিবি অতি চিন্তন বা ওভর থিঙ্কিং, নকারাৎমক দিশারে মন কল্পনা করিবা ও চিন্তা করিবার অতিবাদী স্বরূপ হইথে, যেউথিপাই আমি কোনসি পরিস্থিতির প্রতিক্রিয়া স্বরূপ সীমা ঠারু অধিক চিন্তা করি থাও এবং ভবিষ্যৎ বিষয়ে ভাবি বিব্রত হয়ে যাও। কোনসি কথা ভাল লাগিলে সে উপরে বারম্বার চিন্তা করিবারে লাগি যাও। এহা ব্যক্তির কার্যক্ষমতাকে প্রভাবিত করে থাকে। এহা বড়িগলে তনু মনর স্বাস্থ্য উপরে প্রতিকূল প্রভাব পকাই থাকে এবং জীবনের সুখ শান্তি পাই বিপদ পালটি যায়। এর কুপ্রভাবক দেখি এর কারণ তথা নিবারণ উপরে বিচার করা অভীষ্ট হয়ে যায়। তেবে শ্রোতাবন্ধু, এহা কোনসি রোগ নুহে, বরং এক নকারাৎমক অভ্যাস যা ব্যক্তির শারীরিক এবং ভাবনাত্মক সন্তুলনকে বিগাড়ি দিয়ে এক সাধারণ অসুস্থ জীবনকে কঠিন করে দিয়ে। এখন সম্ভাড়ি নপারে উদ্বিগ্নতা, অবসাদ ও প্যানিক আটাক ভি মানসিক অবস্থা দিগরে নিয়ে যাই। এর সহিত অনিদ্রা, উচ্চ রক্তচাপ তথা আবেশ ও চাপ ভি সমস্যা জীবনরে লাগি রইপরে। এর কুপরিণাম কিছু এইপরি পরিলক্ষিত হইপারে, নির্ণয় নেবার কঠিনতা হওয়া, ক্রোধ আবেশ অবস্থায় রহবা, নিঃসঙ্গতার ভাব তথা অন্য মানক দৃষ্টিকোণক বুঝি নপারিবা, বারম্বার নকারাৎমক বিচারগুড়ি দোহরাইবা এবং সেগুড়িক মন মস্তিষ্ক উপরে প্রভাব বিস্তার করে নেওয়া তথা কার্যরে ধ্যান কেন্দ্রিত করিবার কষ্ট হওয়া। তবে শ্রোতাবন্ধু, অতিচিন্তন বা ওভর থিঙ্কিংর নিবারণ আপনার উপায় করে পারিবে। যে জিনিস বা ব্যক্তিকে নিয়ে আপনার অত্যধিক চিন্তন করছেন তা বিষয়ে বিচার করতু, সমাধানের সূত্র খোঁজন্তু এবং নির্ধারিত রণনীতি উপরে দৃঢ়তাপূর্বক কার্য করতু। এইপরি যে জিনিস বা ব্যক্তি এক সমস্যার রূপ নেই আপনার মন উপরে প্রভাব বিস্তার করুচি, সে উপরে কার্য আরম্ভ করে দিয়ন্তু, তাহলে আপনার অতি চিন্তনর কুচক্রর বাহারি আসুথিবার দেখিবে। শুনিনেবা আও এক সুমধুর গীত।

0: আকাশবাণীরে বিজ্ঞাপন কম খরচরে সারা রাজ্যরে খেলে গুঞ্জরণ।
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর। সময় বর্তমান অপরাহ্ন 5:30। প্রচার করছু যুবশ্রোতা উদ্দিষ্ট কার্যক্রম যুববাণী। শুনিপার এই বিজ্ঞাপন পরে
2: নকলি অফার্স প্রতি সাবধান।
3: আরবিআই কহে
4: সচেতন হুঁতু সতর্ক রুহন্তু।
5: হেই গলা বন্দোবস্ত
6: কাহার কুটির ফিস র দেখা 20,000 লোন তুরন্ত জনা আছে কে দৌছি সুধ কেতে অছি লোন নিয়ন্ত্রিত সংস্থা গুড়ি করু হি নে আউ লোন সেতিকি যেতিকি দরকার তা বি যাঞ্চ করি কি হেই গলা বন্দোবস্ত দরমা অ্যাডভান্স রে পঠেইছি
4: আরবিআই কহে
6: সঠিক আর্থিক আচরণ রখে আপনক সুরক্ষার ধ্যান।

0: হ্যাঁ লেকড়ু দাদা, জুহার জুহার।
1: জুহারে চৈতু, জুহার জুহার জুহার। যে বাবু,
0: হ্যাঁ দাদা।
1: হ্যাঁ, তোকে মুই এটা মনে মনে খুঁজুথিলি বলুছে।
0: হ্যাঁ দাদা, তুই খুঁজবু আর মুই নিয়ে আইবি কেন?
1: হই ভাই থিলে ফলা রুখে থিলে খোলা বলছ।
0: হই হই হই যে দাদা, যে বড়া দিন গলা এটা ভেটঘাট উঠে হেলু।
1: হই রে বাবু, হই
0: যে কেনতা কেনতা দি পা কেনতা আছে টিকে কো।
1: মোর গাগর বনে আছে রে বাবু।
0: হ্যাঁ,
1: আর তেনকে কপা চাষ বললু।
0: হ্যাঁ,
1: হাটা ফুনি বনে হিচে।
0: হ্যাঁ,
1: উস কষা ঝিটা ঝুটি চালিছে।
0: হ্যাঁ,
1: বনে ডেগর হেলা না বললু গত মনে।
0: হ্যাঁ,
1: যেনতা তো রে বাবু চালিছে পরিশ্রম, দেখমা এই বছর কেনতা করি কপা ফলুতে যে।
0: হয়ে দাদা, কেঁ করবো, এটা তো সব উপরওয়ালা উপরে রয়েলা।
1: হই
0: আমকে আমার কর্ম কলে হেলা। হ্যাঁ
1: হই যে বাবুরে,
0: হ্যাঁ
1: কর্ম যদি ভল হবা,
0: হ্যাঁ
1: বলনু ভল ফল বি মিলবা।
0: হয়ে হেটা তো ঠিক কথা দাদা।
1: হ্যাঁ বাবুরে,
0: হ্যাঁ
1: এবে হচ্ছে মুদল কথা।
0: হুম,
1: কর্ম যদি তুই বনে করি করবু বলে ফল ফুনি তুই বনে করি পেয়েবু।
0: হয়ে
1: হ্যাঁটা তো
0: হয়ে,
1: আর কর্ম যদি তোর ভুল ভটকা হইগলা বলে তার ফল ফুনি তুই একা পেয়েবু।
0: হয়ে
1: হ্যাঁ
0: হয়ে
1: দেখরে বাবু, খারাপ নি ভাববু, গোটে কথা তোকে কইবি।
0: কেঁ কথা দাদা?
1: দেখরে বাবু মুই দেখলি বললু 10-12 দিন হেলা তুই বুলেট গুটে ফুনি ঘিনিচু।
0: হয়ে দাদা, এটা গুটে নোয়াটা গুটে আনলি আর।
1: বাবুরি
0: হ্যাঁ,
1: এটা খুশির কথা।
0: হই
1: তোর বলিয়া পড়ালেখা পিলা বললু, চাকরি বাকরি নেই করি করি নিজের যে ভিটা মাটি আছে তাকে ধরি তুই চাষ কাম করুছু আর উন্নতি করুছু বাবু, খুশির কথা। যে দাদা আমি করি আউচে নেই বলবু।
0: যে দাদা, তুই কথা এতে বুলোছু যে অসল কথা কাইটা কনি কে?
1: অসল কথা যে রে বাবু, তুই যেন সে বুলেট গাড়ি ঘিনলু তাকে তুই যেন তোড়ে তুই চলোছু যে, এই দেখলার লোক ফুনি ভিড়কি যুছে বলতো।
0: হ্যাঁ দাদা, হ্যাঁ করবু, হেটা টিকে ভাল লাগছি টিকে চলাবার কাজে আর।
1: বাবুরি
0: হ্যাঁ
1: শুননু, যেনটা মজা করুছু বললু সেটা সোজা ফুনি।

0: হ্যাঁ দাদা শুনলি, হ্যাঁ আমার বীর বাদিও ঘুমরা,
1: হ্যাঁ
0: এড়ে সুন্দরা গানা বাজনা কলে, হ্যাঁ আমার শিল্পী দাদা তাঙ্গর দল বল কে, হ্যাঁ ধন্যবাদ গোটেক দু
1: দু বাবুরি। হ্যাঁ কার্যক্রম কে আগে বড়াবা কে পড়বা,
0: হ্যাঁ হই
1: তো তুই তো জানিছু আমার চাষবাস কার্যক্রম নে বললু কৃষি বিশেষজ্ঞ আজ্ঞা মনে আসন
0: হই
1: আর চাষবাস সম্বন্ধীয় আলোচনা করছন
0: হই,
1: তো আজ কেন কৃষি বিশেষজ্ঞ আজ্ঞা কেন বিষয়টি আলোচনা করবে যে ছনেক শুনি দু।
0: হ্যাঁ শুনু।
1: হ্যাঁ
2: চাষি ভাই মানে জানিছন চাষর লাগি ম্যাট গোটে মুখ্য জিনিসে, আমি যদি ঠিক ম্যাটরে ঠিক চাষ করমা নিশ্চিত ভাবে সুফল পায়মা, কেন ম্যাটরে কেন প্রকার চাষ হি পারবা, কেন ম্যাট নে কেনতা প্রকার দুর্বলতা আছে, তো সেতি লাগি গুটে পরীক্ষা দরকার, তো এই ম্যাট পরীক্ষা আমি কেনতা করমা সে বিষয়ে কয়বার লাগি আজি আমার বৈঠককে আইছন ভবানীপাটনা মাটি পরীক্ষাগারর সহকারী কৃষি অধিকারী নরেন্দ্র কুমার পণ্ডা। আজ্ঞা আজি আমকে বতাবে মাটি পরীক্ষার সুফল কেনতা মিলি পারবা, তো পণ্ডা আজ্ঞা জুহার।
3: জুহার।
2: প্রথম করি কহন যে আমি ম্যাট পরীক্ষা কাঁ যে করমা আজ্ঞা?
3: মাটি পরীক্ষা করবার নিহাতি জরুরি আছে চাষির, এটা গোটে গুরুত্বপূর্ণ জিনিসটিয়ে, চাষি প্রায় জানি নাই পারবার যে মাটি পরীক্ষা নেই কলে বি আমি সার দিয়ে দেলে ফসল হয়ে যাচ্ছে।
2: আজ্ঞা
3: তো এটা সৎ কথা, সার দিয়ে দিলে ফসল হয়ে যাচ্ছে, অমল ভাল হয়েছে ঠিকই, কিন্তু সার দিয়ে দিয়ে মাটি যাহা খারাপ হয়ে আসলো না, তো এতে মাটির আমার অণুজীব সবু আছে তাকে বঞ্চেবা লাগি আমি মাটি পরীক্ষা করমু, যেমনি সার দিয়ে সারা পরে রাসায়নিক প্রক্রিয়া যে হচ্ছে সেতলাই মাটি টিকে অসুবিধা হয়েছে, আমি এতে জানবার লাগে মাটি পরীক্ষা নিশ্চয় করমু, তো এই মাটি পরীক্ষা কলা বেলকু আমি কেতে জিনিস ধ্যান দেওয়া পড়বা যে ঠিক জায়গার মাটি নমুনা সংগ্রহ করি আমি আনবা আর মাটি পরীক্ষা করি দেবা। এবার যেমন জন মানুষ যদি সে বেমার পড়লা বেলে ডাক্তার কেন করছে, সে কুছে ঝাড়া টিকে পরীক্ষা কর কি তাঁর পিসাব টিকে পরীক্ষা কর তার রক্ত টিকে পরীক্ষা কর এমনি কুছে, জাঁ সারা পরে তার উপচার হচ্ছে, উপচারি সারা পরে সেটা যে ঔষধ দেলে সে কাটু করছে।
2: তো গোটে কথা কখন আমার চাষি ভাই মানে তো জানবার লাগি চাহুছন, তো এই ম্যাট পরীক্ষারে আমার চাষি ভাই মানে কাণা জাঁ পারবে আজ্ঞা?
3: মাটি পরীক্ষারে আমি প্রথমে চাষি জানবার আছে যে সেতরে অম্লতা গোটে আছে ক্ষয়িতা গোটে আছে, এইটা মাটির গোটে ভল গুণ কি খারাপ গুণ এটা গোটে আছে, যদি মাটি ভল গুণ আছে যে কোনসি সার যদি মাটিরে পকে দেলে গছকু সে সহজে সার যোগাই থিসি, এটা মাটির গুণ উপরে নির্ভর করেছে, মাটি খারাপ গুণ বেলে সে সার কু জাবড়ি রখি দেবা গছকে নেই দিয়ে না, গোটে চাষি ভাবুথিবে যে গোটে বস্তা ডিএপি দিলি গছকে কেনতা নেই লাগালা বলে সে ভাবুথিবা, কিন্তু মাটি সব চাপিক রখিথিবা কি জানি ফসফরস আছে চাপিক রখিথিবা, তো মাটি গোটে খারাপ গুণ সে মাটিকে ঠিক করবার আছে, তো সে কি মাটি খারাপ গুণ কি ভল গুণ আছে আমার জানবার লাগে মাটি পরীক্ষা করমু, সেটা হল সয়েল পিএচ মাটির অম্লত্ব বলে সেটা কেছি, যেন কার্ড বিদ্যা যা চাষীকে সে অম্লটা জাঁকরি সেই হিসাবে সার দেওয়া পড়বা তাকে উপচার করা পড়বা, অম্ল যদি ছ পয়েন্ট পাঁচ রু তলকে হেলা বলে নাকি সেটা সে পিএচটা হচ্ছে অম্ল মাটি, সেটা সাত পয়েন্ট পাঁচ রু অধিকা হল ক্ষয় মাটি, তো ছ পয়েন্ট পাঁচ রু সাত পয়েন্ট পাঁচ যেটা নাকি আমার পিএচ মিটরে বতাবা পরীক্ষা করে সারা পরে